0: ওলে সেম তোগা লুকাম জক গনরি গো তোগা আইন জিনা লুকাম জক দালি পসম জানা জং এন দার জাই দালি শঙ্কর থা হং ইতি দাই দালি রং লি ওয়াই মাদাব জি লরং গি দাব রাই দালি রং সম চক চাল গরং গি কো রাই দালি আর জেন নর লং চে কোন জেন নর সিখ সম সে কোন দাজ কোন দে তখ চি চং ইন দালি দাজ কো তা কু হি দালি চং হি দালি হাম কোয়ার চি দালি ওলে নার দে চি চি দালি কে নার তা ই দালি কে নাকশা লি দালি দে ইন দা ইউ নজ কে চে ই সু কো কে মে নজ কে চে ই জব কো কে ও ইউ নজ কে চে ই কু কো কে মে নজ কে চে ই জব কো কে ndirtan de cha chonye kta yig dali konkretem gxsha yig dali ndxsha pan nga na jay dali asan logi ni tan dali on ndxsha yig ni shi yig gona ta yig ni rig yig dali jener sex sum de injina me ke ding et nga na shi yig jig dali yo ke der chi tan tan ni tok yig dali de yo gi wan de yul gona yo pi ma chen zu gona zu ke hong gang gona zu ge chun da ta sha ka chen ng ge to chen ni do ke jen chen no bar ta chen ni do ke ma shil ka cha kher ri do ke ma do ro mon bar ri do ke ওলে তে আঞ্চিন নির জেনো বাসে কোন দে চিটি ইয়েস উন দি কোর্টন গালা কানিন সোনি সোনি ইনা সতন সদ গি ইনা ওলে কি কো না কুম আয়ো নাজ গলে আতে সি সা না তো আর দি নাজ সামিন না আতে মন দি নাজ ওলে কি গ না আতে মন দি নাজ ওলে সামি কে তো কে কাসম সং মা দেন জেন মে কে ইন না কাল গ সং মা দে উন তো কো ইন জি না দেন বি লম জ গ তন জেন বি ইয়ো জ গ উন তো পি গ নি জ গ উন তেন জু সি তেন জ গ ইয়ো না নন দি না লং ওর গ না রে তে না ফ্যা ব্রাড গ না রে তন জেন না লং ইয়ো নি তে না ফ্যা ব্রা না ইয়ো না জি ইন না ইন না ওলে সিম শিনে ওদ গিনা জি শিনে তাদ গিনা তাচা মুলমান জান তাইও না মারা শি শিনে ওদ গিনা জি তা মা চান তাইও না মারা চুন শিনে ওদ গিনা জি তেন করা সাই তাইও না মারা কোরি ফোন জই কাং তা গন জাই তাইও না মারা ও তি শর্ত না সত তন সত গিনা কাং তা কাং দ গিনা অর জিও নম বাসে কো নুন দে ইঞ্জি না তা কু খি গো নু চু খি গো নু হামি সু কন জো কান দর চুন গো নরি ওলে তা রং সু কন জো ফোন দে ইঞ্জি না চুন গো নু জুক ইঞ্জি না রর বছি গো নু জি কে ইঞ্জি না চা চা রু গো নু ওরং কন সোয়া ইঞ্জি না রং গে দখ চং উই গো নু দ কন দ মাফিত কা চা খরে রে লা মার দং রম বরে রে লা সে জু জেম সেন তাইন তি আচ নে রং না সোন আফ চা চা গ নে দগ মার জি চা চা গ তা দগ মার সে কর কা চা মা সোন না তি না বার গং দ সে জু লা কানি গি শে কা চা গান চম জগ নে ইন তেং গ জম ওস শে নে জি তা চা শি দে লা
1: ইয়ার ই গো তাই না রং গ নে নি আ চকা চি গ নি জ গ কাব দা ই লা ইয়া তা কাব দা ই তি গা ছম ই জো জে না Yachim kengara wana lor gnyi shtin ra gan char go yoni amar mer ji go khso na khotam tsik sma sha ka ngh go yoni dab lor go go shqan dib go ni kar chak tam go mi shtin bar go ni kan kh tam go alung yoni khona ri ki me lung yoni andam go nya zga ra zi na tamar ya mar ta ni ma terang sta wa zgi na a ta tg la sik go shtif shq zga dib jan ra ro mo ba shq zga rang gi yin jan ra ri gi nuk sik sm da a tg chung yi go mo ga namchang tung zwa yi dao ke ya ga namchang din tso mi jo jana an da rer bjin ta khung thoni dar jang tso jin ta khtang sa ni zi ge khwan kren thoni zi ge ka jang mang ni da mo gen yi jana ra shil mi chi ni ge sir ge jong na da shig mi chi ni ge ge ge jin ra zi ri da yin na ra da yin jana ra a gu gu gang chen ke yi jong ge ga nam chi sa ga par dai ki chen da ba tham chi ku di shi gong da ge yer ba sa shi da mi ge chen ba ba bi da di dāluk i lāng tu ni yami uli kiag jiga i dāli yin jā nāra sāmba kāru tōng i dāli dāya sīm chāng mōng dā i dāli na sīm sāmba qtāng na kīm mē lā dāli kārā bāq sāng na sāl mē lā dāli yin jā nāra fshē lō ni yīm tsīn rīz kōng nā bā tām chī gu chī sōng gō gā yī zī na o yā tā tērāng nāng shkā gā yin jā nāra tīrb dē tō ni yōng jā na rāng gā hachim rū mā gu hā nā rā wū tā mā chim chō mū mā nā rā wū wul kā chāng gā ngō rā rā mā gu ᱛᱟᱭᱟᱝ ᱨᱟᱣᱟᱨ ᱜᱚᱵᱡᱤ ᱥᱴᱤᱝ ᱠᱨᱟ ᱡᱚᱵᱡᱟ ᱫᱟᱦ ᱠᱚᱨᱟᱨ ᱠᱤᱱ ᱛᱟᱯᱟ ᱡᱟᱝᱜᱩ ᱛᱟᱥᱛᱤᱠ ᱜᱟᱡᱟᱨ ᱠᱤᱱ ᱦᱟᱜᱟᱢ ᱠᱟ ᱡᱟᱝᱜᱩ ᱞᱚᱠᱷᱛᱩᱝ ᱛᱟᱜᱨᱟᱝ ᱟᱡᱤᱜ ᱢᱟᱢᱭᱚᱝ ᱱᱚ ᱵᱟᱭᱨ ᱪᱟᱨᱪᱮ ᱭᱩᱝ ᱤᱱ ᱡᱤᱞ ᱢᱟᱢᱭᱚᱝ ᱱᱚ ᱛᱟᱭᱟᱞ ᱜᱤᱢ ᱪᱤᱱ ᱪᱤᱜᱟᱢ ᱡᱚᱞ ᱭᱮᱱᱚ ᱫᱟᱱᱟ ᱥᱤᱠ ᱧᱮᱞᱟ ᱢᱟ ᱡᱚᱨᱛᱟᱝ ᱥᱩᱞ ᱭᱚᱱᱚ ᱛᱟ ᱛᱚᱨᱠᱤ ᱠᱷᱥᱮᱨ ᱱᱤ ᱜᱮᱨ ᱡᱚᱝ ᱭᱮᱱᱚ ᱫᱟᱱᱟ ᱨᱡᱤᱜ ᱡᱟᱱᱟ ᱢᱟᱨᱤ ᱭᱮᱨᱛᱟᱝ ᱥᱩᱞ ᱭᱚᱴᱚ ᱛᱟ ᱛᱚᱨᱱᱟᱢ ᱡᱟᱨ ᱱᱟᱨ ᱱᱠᱷᱛᱤᱨ ᱭᱮᱱᱚ ᱫᱟᱥᱤ ᱡᱟᱱᱟ ᱢᱟᱨᱤ ᱭᱮᱨᱛᱟᱝ ᱥᱩᱞ ᱭᱚᱴᱚ ᱟᱨᱟ ᱫᱟᱨᱟᱝ ᱜᱚᱵ ᱛᱟᱠᱷ ᱪᱚᱝ ᱢᱟᱭᱤᱱᱟ ᱱᱟᱢ ᱧᱮ ᱢᱟᱡ ᱜᱟᱱ ᱫᱟᱱ ᱫᱟᱢ ᱥᱮᱢ ᱠᱚᱥᱚᱝ ᱥᱮᱢ ᱥᱟᱝ ᱛᱷᱟᱠ ᱪᱟᱱᱟ ᱫᱟᱭᱤᱱ ᱡᱮᱱᱟᱨᱟ ᱫᱟᱥ ᱪᱚᱝ ᱯᱮᱥᱢᱤ ᱪᱩ ᱥᱠᱟᱱᱤ ᱡᱤᱢᱥᱢ ᱠᱚᱱᱟ ᱵᱟᱛᱟᱢ ᱪᱩ ᱯᱷᱭᱟ ᱠᱚᱜᱮ ᱛᱚᱱ ᱫᱟᱜ ᱛᱟᱜ ᱪᱤᱠᱤ ᱭᱟ ᱛᱤᱢ ᱪᱚᱱᱤ ᱠᱷᱤᱪᱤ ᱥᱟᱞᱤᱱ ᱡᱚᱡᱟᱱᱟ ᱛᱟᱨᱟᱝ ᱛᱤᱨᱟ ᱪᱷᱱ ᱦᱟᱱᱟ ᱦᱟ ᱪᱷᱱ ᱫᱤ ᱱᱟᱝᱜᱟ ᱤᱱ ᱡᱮᱱᱟᱨᱟ ᱛᱟᱜ ᱡᱟᱢᱟ ᱛᱩᱢ ᱫᱟᱜ ᱠᱟᱥᱛ ᱜᱤᱱ ᱡᱚᱱᱚ ᱜᱟᱱᱤᱱ ᱢᱟᱱᱤ ᱪᱩᱝ ᱜᱟ ᱜᱟᱭᱟᱨ ᱜᱤᱱ ᱡᱚᱱᱚ ᱜᱟᱡᱟᱞ ᱦᱟᱨᱫᱤ ᱠᱟᱨ ᱚ ᱠᱷᱟᱱ ᱡᱤᱱ ᱡᱚᱱᱚ ᱵᱟᱪᱷᱟ ᱚ ᱛᱚᱝᱜᱟᱱ ᱪᱷᱟᱠᱷᱟᱱ ᱡᱚᱱᱚ ᱨᱟᱱ ᱛᱚᱝ ᱵᱩᱝ ᱜᱚᱱᱟ ᱦᱤᱢ ᱡᱟᱝᱜᱩ ᱱᱤ ᱠᱤᱭᱟ ᱠᱷᱟᱱᱟ ᱠᱷᱛᱢ ᱡᱟᱝᱜᱩ ᱠᱷᱟᱱᱟ ᱠᱷᱛᱟᱢ ᱜᱟ ᱟᱞᱚᱝ ᱡᱟᱝᱜᱩ ᱠᱷᱚᱱᱟ ᱨᱤᱠᱤ ᱢᱮᱞᱚᱝ ᱡᱟᱝᱜᱩ ᱠᱷᱟᱨᱜᱟ ᱛᱚᱠᱛᱟᱝ ᱜᱟ ᱠᱷᱥᱮᱨ ᱛᱚᱠᱱᱟ ᱫᱟ ᱟᱡᱟᱝ ᱫᱟᱨ ᱡᱤᱠᱛᱟᱝ ᱜᱟ ᱠᱷᱮᱢ ᱪᱷᱚᱝᱱᱟ ᱫᱟ ᱫᱟᱢᱩᱜᱩ ᱤᱧ ᱡᱟᱱᱟᱨᱟ ᱦᱟᱨᱠᱚᱨᱤ ᱫᱮ ᱮᱞᱟᱜ ᱛᱟᱜᱩᱱᱤ ᱛᱟᱨ ᱫᱮ ᱮᱞᱟᱜ ᱪᱷᱟ ᱯᱟᱠᱛᱟᱝ ᱜᱩᱱᱤ ᱥᱟᱨᱠᱚᱨᱤ ᱨᱟᱝ ᱮᱞᱟᱜ ᱛᱟᱜᱩᱱᱤ ᱛᱟᱨᱟᱝ ᱮᱞᱟ ᱥᱚᱥᱚᱨ ᱡᱤᱠᱚᱱᱤ ᱫᱟᱢᱩᱜᱩ ᱤᱧ ᱡᱟᱱᱟᱨᱟ Тамчик уйнжинара. Ичин зэрчун бесмайна. Дэрги мазыга инжинара. Кашкя нимиссесе гидали. Ташташ ямун кыркыр итэнна. Арангы чунрэ лази. Тондык тэхчик. Яа тим чоник чихсяна. Тахар врэргил сэнбуйену. Димар бутун цукар муйену. Тантон бурэхсэм стэни джамна. Аргун шкарцу тэнгас мунжайену. Тамаму лонгсэм чакаванна. Чирсун джамдар чихнжайену. Дистон лыгэн баскэл сэнгийену. Тавакэн джэлда чихсиену. Тасина шагару сэгну. Тапцун нармугару сэгну. Оян дэ тамчик уйнжинара. Аян кэрлэгэ чанда. Ичивдахчун майна. Дэнна мне мазыга мецунна. Дэ агу вулкава чангэ чунгэдэену. Яа тим чоник чихсяна. Тавдаку лосэм карна